ভক্তি সংগীতর কার্যক্রম আরাধনা শেষ হলো। আকাশবাণী বলাঙ্গীর শুনন্তু আজির ভাবনা উপস্থাপনা লক্ষ্মণ কুমার পণ্ডা।

গীতিকার ইন্দিবর, সঙ্গীত কল্যাণজী আনন্দজী, শেষে জাঁবাজ কথাচিত্রে কিশোর কুমার ও স্বপ্না।

0: হ্যালো, ফোন ইন কার্যক্রম।
1: হ্যালো শুভ সকাল ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: আপনার মনোজ ভাই কহুছি?
0: হ্যাঁ, মনোজ কুমার মিশ্র কহুছি।
1: আপন বোধে পাখাপাখি আসলে অক্টোবর 31 তারিখ বোধে আসলে আপনার আসনা
0: আগে আগে
1: দিন রাত আগে আপনার সঙ্গে কথা হলে বহুত খুশি লাগলা। আপনার স্বরক মু মনে রাখছি, আমি 3 মাস হল আপনার সঙ্গে কথা যাইছি। মনে যাইতে হবি হলে প্রায় 7 মাস হলে দেখা যাবে। এখন আজি লাস্ট 29 তারিখ 30 31 আপনার আইছিল অক্টোবর 31।
0: আপন স্বাস্থ্য কেমতি?
1: ভাই মু দীর্ঘ 40 বছর হল মেডিকাল ধর্ম দেখিনি।
0: আজ্ঞা,
1: মেডিকাল ধর্ম দেখিনি। কেবল থাকে আখি দুর্ঘটনা ঘটে মেডিকাল যাইছিল, থাকে কাম করে মেডিকাল যাইছিল, তার আগে মেডিকাল ধর্ম দেখি। আজ্ঞা, আর গোটে দেখুন, আমি পূর্বপুরুষ 12 মাসে 13 রাত্রে বিভিন্ন বিভিন্ন প্রকার খাদ্য যে অছি, যদি আমি ঠিক ঠিক ঋতু অনুসারে খাইবা, ফলমূল খাই, আম দেহ জমা খারাপ হবনি।
0: মানে
1: প্রত্যেক জিনিস প্রত্যেক ঔষধ অছি ফলমূল, এখন এলে আম্ব তাল খজুর করে আমি খাইবে, নিশ্চিন্ত পেট খারাপ। সেপাই বর্ষা দিন দেখুন জামুকোড়ি রয়েছে, জামুকোড়ি খাইবা আমার পেট খারাপ রক্ষা পাইবে।
0: আজ্ঞা দেখুন তো মুনা ভাই, আজিকালি ডাক্তর বি কোচন্তি ঋতুকালীন ফল খাঁতু বলে। ঋতুকালীন যেতে বি ফল হচ্ছে নিশ্চয় খাঁতু, সেটা দেহ পাই ভাল বলে।
1: তারপরে আর গোটে দেখুন, আমি সকলে চেষ্টা করা দেশি খাদ্য খাওয়া, তেল মশলা একটু কম দূরে রহিবা, তা বাদে আজিকালি তো মশলা আইটম তাহলে দূরে কি ঘরে ভাবে যা খাইবা, দেখুন প্রকৃতির আগে ব্যবহার হচ্ছিল যেমনি দেখুন স্টোভ নদেলে, এবার দেখুন সমস্ত স্টোভ নয়, আমি চকলি সব ছাড়িকি গ্রাইন্ডর ব্যবহার
0: করি। এখন
1: প্রত্যেক লোক কইবে শুনুন
0: মুনা ভাই, আজি কো গীত শুনিবা?
1: আজি গীত দিওন, আজি তো আপন আছেন বহু দিন বাদে,
0: আজি
1: মু আপন পছন্দ গোটে পুরোনা হিন্দি কথা চিত্র গীত শুনি।
0: আজি
1: তাকে ডেড ডেড কর দেবে রফিন্তা বই, তারপরে রেবতী কুমার, জমিদার কুমার, কালিনী সুকিয়ানি, কৃতিশ্রী মিশ্র, মঞ্জু বই, পঙ্কজনী রানা, মমিতা পন্নায়ক, রিক্সিনা সস্মিতা বই, তারপরে কণ্ঠা রঞ্জিত সস্মিতা স্বাইন, মহেন্দ্র বই, রামচন্দ্র বই, নিরঞ্চল বই, বন্দিতা বই, জম্বরত বই, সপ্তর পূজারী, ভোলানাথ রানা, কবিরাজ রানা, গোপাল নায়ক, আর বিশেষ করে আপনার আপনার পীড়া টিম, আর বিশেষ করে আপনার জন্মে কৌশি 7 মাসের আসছেন, তার আপনার প্রোগ্রাম করে সেইটা মতো বহু খুশি লাগে, আপনার বহু মুখে।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, বহুত বহুত খুশি লাগিলা মুনা ভাই, আপনার সঙ্গে কথা হয়ে এই স্নেহটা সবুলে থাকব আমার ভিতরে।

0: साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: ये है आकाशवाणी।
2: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 মেগাহার্জ যোগে তা সহিত প্রসার ভারতীর নিউজ অন এআইআরএফ ও www.prasarbharati.gov.in র লাইভ ভিডিও ট্যাবে মধ্য কার্যক্রম এক সময়ে প্রচারিত হচ্ছে। কার্যক্রমর সূচনা সন্ধ্যা 6:10 প্রচার করব ওড়িয়া ভক্তি গীত কণ্ঠশিল্পী বিনোদিনী সাহু। রাজ্যস্তরীয় প্রসারণের বিশেষ কার্যক্রম উদয় ভারত রিলিগ্রে শুণাইব আকাশবাণী কটক কেন্দ্র সন্ধ্যা 6:30। সন্ধ্যা 7:25 জেলা হালচাল এতে শুণবে ঝারসুগুড়া জেলার খবর। ভারত সরকারঙ্ক কৃষি ও কৃষক মন্ত্রণালয় দ্বারা প্রায়োজিত কার্যক্রম কিষাণ বাণী রাতে 7:30 এতে শুণবে ফসল বিবিধীকরণ এ সম্পর্কের মনোজ কুমার বারিঙ্ক সহ আলোচনা। রাতে 8:00 কার্যক্রম ঝরিয়াল এতে শুণবে কবি নবীন বিশ্ববন্ধুঙ্ক কবিতা আবৃত্তি। ধারাবাহিক তুলসী রামায়ণর 54তম ভাগ প্রচার করিব রাতে 8:15। 8:25 হিন্দি ভক্তি গীত আঞ্চলিক গীত প্রচার করব রাতে 8:30। রাতে 9:15 বিবিধ ভারতী কার্যক্রম রাতে 10:00 ওড়িয়া কথাচিত্রর গীত শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমের পণ্ডিত নিখিল বানার্জীঙ্ক সীতার বাদন রাতে 10:30। এথর আসন্তকালির আসন্তকালি সকাল 6:05 ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরাধনা শ্রীমদ ভাগবতর 469তম ভাগ সকাল 6:30। ওড়িয়া ভক্তি গীত শুণবে 7:25। চাষর হালর সময় সকাল 7:35। শ্রীরামচরিত মানসর 303তম ভাগ প্রচার করব সকাল 7:40। পারম্পরিক গীত কার্যক্রমের চম্পু প্রচার সময় সকাল 7:50। 8:30 হিন্দি কথাচিত্রর গীত ওড়িয়া কথাচিত্রর গীত 8:45 সকাল 9:00 রয়েছে বিবিধ ভারতী কার্যক্রম। এটি কার্যক্রমর সূচনা।

0: শ্রোতা বন্ধু, রক্তদান মহত দান, বিন্দুয়ে রক্ত অমূল্য জীবন পাই অপরিহার্য। রক্ত বিনা কেহি যেপরি আখি ন বুঝে সেথিপ্রতি সজাগ হওয়া উচিত। এবে সরকারি ও বেসরকারি স্তরে অনেক রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছে। লোকমানে স্বেচ্ছায় আসি রক্তদান করুছন্তি। আগকু আসুছি বিশ্ব রক্তদাতা দিবস। এই অবসরে স্বেচ্ছাসেবী সংগঠনগুলিক রক্তদান শিবির আয়োজন করে লোকঙ্কু রক্তদান সম্পর্কে সচেতন করাইবে। সরকারি স্তরে মধ্যে এ দিগরে পদক্ষেপ নিয়াযিব। তেবে শতাধিক থর রক্তদান করে পুরস্কৃত হয়েথিবা রক্তদাতা ডক্টর বদ্রি মিশ্রঙ্ক অনুভূতি সম্পর্কে আসন্তু তাঙ্করি মুহর শুনিবা।
1: রক্তদান মহাপুণ্য। এমিতি অনেক বর্ষ তলে যেতবেলে লোকমানে রক্ত দেওয়া পাই প্রস্তুত নথিলে, সেতবেলে রিক্সাওয়ালা ট্রলিওয়ালা সাধারণ রোগীমানক পাই হসপিটাল দ্বারে 20 টাকা পাই রক্ত দেওয়া পাই শুই যাওছিলা। সে ভাবুছিলা এইখানে মো পরিবার আদি চলে যাব। সে পরিস্থিতি যেতবেলে অতিশয় হেলা 1975 কেন্দ্র সরকার স্থির কলে যে এই স্বেচ্ছাসেবী মানক ডাকিবা এবং আমি তাকে যেমিতি হলে রক্তদানটাকে গোটে স্বেচ্ছাসেবী মাধ্যমে করিবা। এবং 1975 সেটা বঢিলা। এবং মোর সৌভাগ্য যেতবেলে মতে মাত্র 17 বর্ষ মোর জীবনর প্রথম রক্তদান। সেতবেলে রক্তদানর সময় 18 বর্ষ থিলা 50 বর্ষ। আর সেতবে রক্তদান আরম্ভ হলা। আস্তে আস্তে সাধারণ লোকমানক আমি রক্ত দেওয়া পাই মোটিভেট কলু। কলেজ পিলামানক সাঙ্গে নেলু, যেমানে জাস্ট গ্রাজুয়েট পাস করতে তাঙ্কু নেইকি আমি রক্ত দেওয়ার কার্যক্রম আরম্ভ কলু। এবং যেতবেলে মোর জীবনর অনেক রক্তদান করছি, মু 123 রক্তদান করছি। কিন্তু মো জীবনর সবুঠু চিত্তাকর্ষক রক্তদান হইছিলা যেতবেলে মহাবাত্যা এরসমারে 1999 মো এককালীন গোটে ইউনিট দেওয়া কথা, এককালীন গোটে সময় 3টা ইউনিট দিয়েছে জন বুড়া লোকর আবশ্যক পড়েছিল এরসমারে। এবং পরবর্তী অবস্থায় 2001 গুজরাটর কচরে সেতবেলে রক্তদান কলি। এবং 60 অধিক মর্মস্পর্শী ছিল মোর রক্তদান যেতবেলে নেপাল 2015 কাঠমান্ডু এপ্রিলে ভয়াবহ ভূমিকম্প হেলা সেতবেলে রক্তদান কলি। এই যে রক্তদান করিবার সীমা 18 বর্ষরু সরকার বঢ়াইলে 65 বর্ষ। এই 18 বর্ষরু 65 বর্ষ বঢ়াইবা দ্বারা মো সুযোগ মিলা, মো শতক রক্তদাতা হইপারি। এবং আস্তে আস্তে আস্তে আস্তে 100রু অধিক হইকি মো 163 পৌঁছি পারি। এবং সাধারণ রক্তদাতা জানিয়া দরকার যে আমি যে রক্ত দৌছে আমার দেহের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, সেই সময়ের যে শূন্যতা সৃষ্টি হচ্ছে, যে ইউনিট আমার যাচ্ছি সেই ইউনিটটা মাত্র 7 মিনিটের গ্যাপ ফিল আপ করছি। আমি সেই রক্তর যে ধারাটা যে শিরার সে নৌছেন, সে শিরার যে জয়েন্টটা মাত্র 7 মিনিটের ফুল হচ্ছে। কিন্তু আমাকে তাকে পরিপুষ্ট হওয়া পাই মানে ভিটামিন যুক্ত হওয়া পাই তাকে লাগুছি পাখাপাখি 3 মাস। তেণু আমি রক্তদানটাকে সীমা রখা 3-4 মাস ভিতরে জনে রক্তদান করিব। কিন্তু 18 বর্ষর 65 বর্ষর কথা রয়েছে।

0: জীবন জ্বর, ভিড়কি ভিড়কি হেঁটকে ভড়ো ভড়ো, সারলি কবার বুতা অটপট, লেতার গুতার লটপট, নিপটালি ঝটপট, ভিড়কি ভিড়কি হেঁটকে ভড়ো ভড়ো, সারলি কবার বুতা অটপট, লেতার গুতার লটপট, নিপটালি ঝটপট, তলে খরা উপরে যন্তরা মটমট। হেতে বেলে হেকেই হেকেই কুহুরুথিলা কন্দরা কন্দা কটকট মন, গাগর ভিতরে সায় সায় সন সন ছটপট পবন, খ্যাঁ খ্যাঁ ভাঁ ভাঁ করুথিলা যে বুড়ৌথিলা খটখটতন দেলি দুই চটকন, চটপট পিঁধি পকালি হাড়র বস্তর ছালবাল হেতির অস্তর, চটপট পিঁধি পকালি হাড়র বস্তর ছালবাল হেতির অস্তর, সমিয়াকে ফেন হেলি ফটফট, হেতকে দেখ সরলা সেটা সট সট, গট গট পিলি মোহরা উসো করবার তক ঘট ঘট, মূষা মেতান চাবলান হেটা রট রট, নকঠানু শিকতক চট চট, পিটুছে তাহাকে তবি পটপট, জীবন জ্বরে কস কস মুই নটখট, কেনথেই যায়তি ভট ভট, জীবন জ্বরে কস কস মুই নটখট, কেনথেই যায়তি ভট ভট।
1: বহুত সুন্দর, বহুত চমৎকার কবিতা। আমকু ইনে আউ গোটে কথা কহবি, কবি নবীন বিশ্ববন্ধু, যে কবিতারে ভাব আউ শব্দ ই দুইটা হি রয়েছেন, আপনকর মতরে ভাব আউ শব্দ ই দুইটার সম্পর্ক কেনতা রহবার কথা কবিতারে?
0: মহাকবি কালিদাস কহিলে এতবেলে শিব এবং শিবাঙ্কু সে বন্দনা করবার লাগি গলে, বাগর্থ বিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্ত জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর, প্রকৃতিরে শব্দ আর ভাব সে প্রকার গোটে ঘনসনন্ধ হয়ে যেত আসন, মিশিকি যেত সুসংহত ভাবে সুন্দর ভাবে আসন, সেতবে আমি তাহাকে কবিতা কহিতিসা। আমার আলঙ্কারিক মানে বি বাক্য রসাত্মকম কাব্যম বলিকি কহিছন, তো শব্দ আর ভাব পরস্পর পরিপূরক আন, ঠিক যদি ধারক শক্তিযুক্ত শব্দ হয়ে তাহলে যাই ভাবকে ধরি পার্বা, উভয়ে কম বেশি হলে নাই চলে, পরস্পর সমস্কন্ধ প্রকৃতিরে শব্দ এবং ভাব যদি হলে সেটা ঠিক আকারে মানে গোটে সৃষ্টিকে রূপায়িত করে পার্বা বলি আমি ভাবছি।
1: আপনার তো কবিতা ক্ষেত্রে আপনার বহু লম্বা যাত্রা, দীর্ঘ যাত্রা,
0: আজ্ঞা
1: যেতবে গোটে কবিতা আপনার লেখি সারছন, কেনতা অনুভব করছন?
0: প্রকৃতিরে কবিতা চাহিকি কেবে লেখি নাই পারি, সাহিত্যর জন প্রতিবদ্ধ ছাত্র ভাবে গোটে ছাঞ্চরে পকাইকি বি কবিতা লেখি হওয়া এ উপরে আমি মঝিরে কিছুটা পরীক্ষা নিরীক্ষা বি করেছিলি, চাহিকি বি কবিতা আমি লেখি পারমি কে বলিকি, কিন্তু আমি দেখলি কবিতা জাতীয় হয়তো কিছু লেখা যাই পারবা চাহিকি, কিন্তু কবিতা লেখা যাই নাই পারে, কবিতা নিজে যেতবে চাহবা হি গোটে ঝরণা ভা উতরিবা, এবং মোর ক্ষেত্রে এটা হেসি যে কবিতা যেতবে আসি বেড়ে বেড়ে তো বিজুড়ি ভা মানে মোর যে ধরুন মনর আকাশ থি সেটা দেখা দেশি, এবং মুই তাহাকে যদি সেতবে দেখিপারি ধরিপারি বলে সেটা পূর্ণাঙ্গ রূপ নেসি, অনেক সময় গোটে বিজুড়ির ধাড়ি ভা আসিকি মিলাই বি যাইসি, তো কবিতা কেমতে লাগসি গোটে প্রেমিকা ভা প্রকৃতরে, এবং প্রেমিকাকে যেটা সময় নাই দেলে সে পলাই যাবার গোটে ডর থিসি, এটা কবিতাকে যদি সময় নাই দেলে সে বি পলাই যাইসি, তো কবিতা আসলা বেড়ি মতো লাগসি যে উঝা সবুঠানো কবি বিচ্ছিন্ন হয়ে যাও এবং তাহাকে কেবল সময় দেব বলি সে চাহিসি, তো সে সময়টা গোটে উন্ধুকুপু কলা ভলিয়া সময়া খালি নাই, সে গোটে আনন্দ জর্জরিত অবস্থা, সেতবে নিজর বলিকি করণীয় কিছু নাই থাকে, নিজে কিছু করিপারা অবস্থায় কবি নাই থাকে, তো যেতবে কবিতাটা পুরোপুরি পূর্ণাঙ্গ রূপ নেসি আর বাহারিসি সেতবে রিলাক্স লাগসি, এবং সে আনন্দটা প্রকৃতিরে অবর্ণনীয় আনন্দ, মতো লাগসি সেটা কবির একমাত্র প্রাপ্য, কোণী সম্মান কি পুরস্কার সে প্রকার আনন্দ নাই দিই পারে।
1: শেষকে আপনার আউ গোটে কবিতা আমি শুনবার লাগে চাহ,
0: মোর শেষ কবিতার শীর্ষক দেখতে দেখতে তোকে দেখলে

0: ডঙ্গরলা গজরিসি মোর কপালে, তোকে দেখলে ডঙ্গরলা গজরিসি মোর কপালে, মের খম্বাগির গাড়ি হেসি দুহি গোড় রসান্তলে, বেল জনকে হতলেই হেসি কলে কলে তোকে দেখলে, দুহি আঁখু জনম নেশন কোল পুরতুন উঁকিয়া ছুয়া, অন্ধার বাউতি যেন বিহন পেটলেই থিসি রাত বেলিয়া, ওহ পহনু হেমানে দেখত নাই থন জামকলিয়া, তোকে দেখলে গহ গহ মহ মহ চার চৌরাশি, পায়ন্তি পহরে হায় লাগসি গায়ে ঢুকা সমিয়াথি হসি দেশি বয়েসি, তোকে দেখলে গহ গহ মহ মহ চার চৌরাশি, পায়ন্তি পহরে হায় লাগসি গায়ে ঢুকা সমিয়াথি হসি দেশি বয়েসি, তোকে দেখলে অর্ধা ঘোড়া মেতে হিন হিনাসি পক্ষীরাজ মন দিহি বুহিসি সপন, তোকে দেখলে অর্ধা ঘোড়া মেতে হিন হিনাসি পক্ষীরাজ মন দিহি বুহিসি সপন, তুই মোর কুমড়া ডঙ্গরে খোলো খোলো ঝরন, তুই মোর কুমড়া ডঙ্গরে খোলো খোলো ঝরন।
1: বহু সুন্দর কবিতা, যা বি হোক আপন আমার অনুরোধ রক্ষা করি করি আমার কার্যক্রমকে আসলে, কবিতা শুনালে, কবিতাকে নেকরি আপন মন খুলি করে আমার সাথে কথাবার্তা হলে, আপনার কার্যক্রম তরফ বহুত বহুত ধন্যবাদ, জোহার,
0: বহুত ধন্যবাদ, নমস্কার।
1: কবিতা ময় পূর্তি মনুষ জীবন সুখ দুঃখ খরা বর্ষা সবু ঝটকু থিসি কবিতার সৃষ্টিতে, মাটি মুনসর জয়কার হইতিসি কবির কলমতে, মুলকি হসানে ছিচকি পড়ু যেতে যেতে রাগ রেশমি, উবাগর হো মনুষ্পন, উবাগর হো মনুষ্পন। শ্রোতা বন্ধু, আজর ঝরিয়ালকে ইনে রকমা, আর থর আর জনে কবিঙ্কু ভেটমা, তাঁকর নু কবিতা শুনমা, তো ইনে রখুছু আজর কার্যক্রমকে, জুহার।
2: শুনুলে ঝরিয়াল কার্যক্রম, আজ এ কবিতা আবৃত্তি কলে কবি নবীন বিশ্ববন্ধু, কার্যক্রম উপস্থাপনা লোকেশ্বর পাণ্ডে।
3: প্রচার প্রসারর শক্তিশালী গণমাধ্যম হেউছি আকাশবাণী,
4: ব্যবসায় বাণিজ্যর অভিবৃদ্ধি পাইঁ আকাশবাণীর সাহায্য নিয়ন্তু,
3: বিজ্ঞাপন মাধ্যমরে অগণিত শ্রোতাঙ্ক পাখকু পঠান্তু আপনঙ্ক বার্তা,
4: গাঁরু সহর পর্যন্ত সবুঠি নিজর উপস্থিতি জাহির করিথিবা জনপ্রিয় গণমাধ্যম আকাশবাণীরে বিজ্ঞাপন দেবা পাই যোগাযোগ করন্তু আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র সহিত।
3: আমার বিজ্ঞাপন সম্বন্ধীয় ফোন নম্বর হেলা 7656095969 এবং 9861307632, ইমেল আইডি হেলা sdair@gmail.com।
2: এফএম ব্যান্ড 101.9 মেগাহার্জ চুকে আপনার কার্যক্রম শুণুটি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্র প্রচার করছু ধারাবাহিক তুলসী রামায়ণর 54তম ভাগ, সম্পাদনা রাজীব লোচন আচার্য।

শ্রোতাবন্ধু আপনার শুণু ওড়িয়া কথাচিত্র গীত কার্যক্রমে ধনরে রখিব শপথ মোর কথাচিত্রর কেতোটি গীত সঙ্গীত দিয়েছেন শান্তিরাজ খোসলা, এথর নির্মল নায়ক রচনা, কণ্ঠশিল্পী কুমার বাপি এবং তপু মিশ্রা।